0: তাইখন বেছি তাইকে কৰিছিল ভাবছ তারপর কুস কাঞ্চি হিনা তাপন তাইকে খুঁজছি হিনা উনাই তারপর খুঁজছি হিনা তাইকে কৰিছিল ভাবছ তাতা বেছি নস
1: তাকে কি তোকে সঙ্গ তারপর সঙ্গ
0: বেন তাইকে কৰিছিল।